কাহিনী পড়ি আপুনি নিশ্চয় ভাল পায়। উপন্যাস বা গল্পর প্রতি আপনার নিশ্চয় আগ্রহ আছে। বিবিধ ভারতী গুৱাহাটীয়ে আপনার বাবে লৈ আহিছে উপন্যাস পাঠৰ এটি মনোরম অনুষ্ঠান। প্রতি পুৱা 9 বজাত এতিয়াৰ পৰা শুনিবলৈ পাব ধাৰাবাহিক উপন্যাস পাঠৰ অনুষ্ঠান। ধাৰাবাহিক উপন্যাস পাঠ বিবিধ ভারতী গুৱাহাটীত প্ৰতি পুৱা 9 বজাত FM 100.8।

প্রতিখন ঘরের বাণী আকাশবাণী, সকলোরে হৃদয়ের বাণী আকাশবাণী। আমি আগবাড়ি আপনার সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক গড়িবলৈ। মাত্র এটা ক্লিকতে আমার কেন্দ্রবর অনুষ্ঠান লাইভ, মন কি বাত, সংগীত, নাটক, খেল আর প্রতিটোপলর নির্ভরযোগ্য বাতর সঙ্গে আমার ওয়েবসাইট আকাশবাণী ডট জিওভি ডট ইনত। নতুন ভারত, ন রূপত আকাশবাণী।

0: জ্ঞান বিজ্ঞান যুগুতায় আগবঢ়াইছে প্রবাল কুমার শর্মায়।
1: বন সংরক্ষণের প্রয়োজন মিনন্দিয়া প্রকৃতির মোহনীয় চিরসেউজ রূপ মানবর চিরন্তন প্রশান্তির উৎস জীবনের পাতনিও চিরসেউজ অরণ্যর বুকুতে অরণ্যর নির্জন বুকুতে ভারতীয় সভ্যতারও উন্মেষ ঘটিছিল যে অরণ্যত এটা সময় শীতল ছাঁ পড়েছিল ঋষি মুনিসকলে তপস্যা করেছিল যে বনভূমিত আমার ঐতিহ্যই জন্মলাভ করেছিল সেই অরণ্যর কিন্তু আজি রূপ একে নহয়। উল্লেখযোগ্য যে পৃথিবীর সকল অঞ্চলতে পারিবেশিক অবস্থার বিপত্তি আরম্ভ হয়েছে। অহা কেটামান দশকর ভিতর পৃথিবীত বাস করা প্রায় দেড় নিযুত জীব প্রজাতির এক চতুর্থাংশর এক তৃতীয়াংশ জীব বিলুপ্ত হওয়ার সম্ভাবনা আছে। জৈবিক বিলুপ্তি এক প্রাকৃতিক ঘটনা যদিও প্রায় 2000 বছর এটা প্রজাতির বিলুপ্ত হওয়াটো প্রকৃতির ইতিহাসের লক্ষণ, কিন্তু মানুষের কার্যকলাপে এই বিলুপ্তির গতি খরতকীয়া করে পেলাইছে। 1600 চনের পর 1950 চনের ভিতর প্রতি 10 বছর এটাকৈ প্রজাতি লুপ্ত হয়েছিল, কিন্তু 1950 চনের পর প্রায় প্রতি বছরে এটাকৈ প্রজাতি বিলুপ্ত হবলে ধরেছে। মূলত বিভিন্ন কারণত ক্রান্তীয় বননিসমূহ না হয়ে অহার বাবে জীব বৈচিত্র্যর অভাবনীয় ক্ষয় হয়েছে। বিভিন্ন প্রজাতি বিলুপ্ত আর বিপন্ন হয়ে পড়ার কারণসমূহের ভিতর আছে বাসস্থান ধ্বংস, শিকার, অত্যাধিক পরিমাণত অর্থনৈতিক মূল্যবান উদ্ভিদ আর প্রাণী প্রজাতি শোষণ, পরিবেশ প্রদূষণ আর উদ্যোগীকরণ, নগরীকরণ তথা কৃষির বৃহৎ হারত বননি ধ্বংস করা। প্রাকৃতিক ভারসাম্যর কারণে দেশের মাটিকালির প্রায় 33% অরণ্য থাকার প্রয়োজন, কিন্তু আমার দেশত অথবা আমার রাজ্যত এই প্রয়োজনীয় মাটির কালিতকৈ যথেষ্ট কম। বননির উপর মানুষে চলা লুণ্ঠন কার্যের ব্যাপক বনাঞ্চল ধ্বংস হয়েছে। বনাঞ্চল ধ্বংস হওয়ার ফলত পৃথিবীর বহু প্রজাতি বনসম্পদ লুপ্ত হওয়ার উপরি বাসস্থানের অভাবত বহুতো প্রজাতির চড়াই চিরিকটি বিলুপ্ত হওয়ার চিন্তার কারণ হয়ে পড়েছে। কেবল সভ্যতার দাবি পূরণের বাবে জীব জন্তু হত্যা করাই নহয়, উদ্যোগ আদি স্থাপন করার বাবে বনাঞ্চল ধ্বংস করে জীব জন্তুর আবাসভূমি সংকুচিত করে পেলা হয়েছে। বর্তমান বন্যপ্রাণীর উপর চলা মানুষের শোষণে এক ভয়াবহ অবস্থার সৃষ্টি করেছে। এনে অবস্থাত বন্যপ্রাণীক নিরাপত্তা প্রদান করার প্রয়োজনীয়তা আহি পড়েছে। এনে উপলব্ধির ফলতে সম্প্রতি প্রায় বিশ্বর সকল প্রান্ততে বন্যপ্রাণী সংরক্ষণের ধারণায় বিশেষ গুরুত্ব লাভ করেছে। বনাঞ্চল আর বন্যপ্রাণী সুরক্ষার বাবে ভারতবর্ষত কেবাখনো আইন প্রণয়ন করা হয়েছে। ভারতবর্ষত বন্যপ্রাণী সংরক্ষণের বিধি ব্যবস্থা আরম্ভ হয় 19 শতিকার শেষের ফালে। বন্যপ্রাণী সংরক্ষণের বাবে প্রণয়ন করা প্রথমখন আইন হল 1887 চনের বন্যপক্ষী আর জন্তু সুরক্ষা আইন। একে ধরনের এখন আইন প্রবর্তন করা হয় 1912 চনত। 1891 চনত অসম বন অধিনিয়ম, 1927 চনত ভারতীয় বন আইন, মাদ্রাস বন আইন আদির সহায়ত বিভিন্ন প্রদেশত সংরক্ষিত বনাঞ্চল সমূহ গঠন করা হয়। এই বিধির দ্বারা ঘোষিত সংরক্ষিত বনাঞ্চল সমূহত অনাধিকার প্রবেশ, বেআইনিভাবে গছ কটা, জুই জ্বলা আদি কাম বন্ধ করার লগতে বন্যপ্রাণী সমূহক সুরক্ষা প্রদানের বাবে বন্যপ্রাণী হত্যা, ধরা আদি নিষেধ করা হয়। সংরক্ষিত বনাঞ্চলের বাবে থাকা বন আইনখন বন্যপ্রাণী সুরক্ষার বাবে কোনো সময়ত যথোপযুক্ত নোহাত বন্যপ্রাণীর বাবে আছুতিয়াকৈ এখন আইন প্রণয়ন করা হয়। তেনেদরে 1879 চনের অসমর হস্তি সুরক্ষা আইন, 1882 চনের গারোপাহাড় অধিনিয়ম, 1887 চনের বন্যপক্ষী আর জন্তু সুরক্ষা আইন, 1891 চনের অসম বন অধিনিয়ম, 1912 চনের বন্যপক্ষী আর জন্তু সুরক্ষা আইন, 1915 চনের অসম গড় সুরক্ষা আইন, 1969 চনের রাষ্ট্রীয় উদ্যান প্রতিষ্ঠা আইন, 1972 চনের

0: বিভিন্ন কারণত হওয়া ডিঙির বিষ যোগ চর্চার জড়িয়ে কেনেদরে নিরাময় করব পারি এই সম্পর্কে আজি আমাক কৈছে যোগ প্রশিক্ষক দিব্যজ্যোতি ডেকায়।
1: নমস্কার, মই দিব্যজ্যোতি। আমার বিভিন্ন কারণত কেতিয়াবা ডিঙির বিষ হয়, ধরা হল বেশি পড়ার কারণে হব পারে, বা ল্যাপটপত বা কম্পিউটারত বেশি কাম করবর কারণে হব পারে, বা মোবাইল ফোন বেশিকে ব্যবহার করার কারণেও আমার ডিঙির বিষ হয়। এই ডিঙির বিষের পৰা উপশম পাবর বাবে বা ডিঙির বিষ নোহাকৈ থাকিবৰ বাবে যৌগিক সূক্ষ্ম ব্যায়াম কেইটামান আছে, সেইকেইটা যদি আমি নিয়মীয়াভাবে করো আমি এই বিষের পৰা পরিত্রাণ পাব পাৰো বা বিষ হলেও যথেষ্ট উপশম পাব পাৰো। আজি আমি সেই বিষয়ে আলোচনা করি, আপনি সেই যৌগিক সূক্ষ্ম ব্যায়াম কেইটা কেনেদরে করব। এই যৌগিক সূক্ষ্ম ব্যায়ামটির নাম হয়েছে গৃহ মুদ্রা। কেনেদরে করব, প্রথমতে আপনি ঠিয় হয়ে লব, দুইখান ভরি সমান্তরালভাবে রাখব আর হাত দুখন কঁকালত রাখব। এই ক্রিয়াটা আপনি বহিও করব পারে। তারপর উশাহ এড়ি এড়ি আপনার ধুতুরি কণ্ঠকূপত লগাব, আকো উশাহ লৈ লাহে লাহে ডিঙি উপর ফলে নিব, মূর যিমান পারি পিছফালে লৈ যাব। এই ক্রিয়াটক এবার বলে কোয়া হয়, এনেদরে আর দুবার করব। এই প্রথম চরণ। দ্বিতীয় চরণত কি করব, আপনি তেনেদরে ঠিয় হয়ে থাকলে বা বহি থাকলে হাত কঁকালতে থাকলে, তারপর উশাহ এড়ি এড়ি কানখন কান্ধলৈ লৈ যাব। লক্ষ্য রাখব যাতে আপনার কান্ধখন কানত স্পর্শ হয় আর কান্ধখন উপরলৈ উঠি নাহে, অকল কানহে কান্ধর ওসরলৈ যায়। তারপর উশাহ লৈ আকো মাজর অবস্থালে আহিব ডিঙি, আকো উশাহ এড়ি এড়ি এবার বাঁফালে লৈ যা, আকো উশাহ এড়ি এড়ি এবার বাঁফালে লৈ যাব, আকো উশাহ লৈ মাজর অবস্থালে আহিব। এটু এবার হল, এনেদরে আর দুবার করিব। তৃতীয় চরণ কেনেদরে করিব, ডিঙি মাজত থাকিলে উশাহ এড়ি এড়ি এবার সোঁফালে ডিঙিটো ঘুরাব আর কান্ধর সমান্তরালভাবে থাকিব আপনার ধুতুরি। আকো উশাহ লৈ আগর অবস্থালে আহিলে এবার আকো উশাহ

0: বেমার ভাল হওয়ার পর বর ফুটনি দেখুন তোর কথা তো কি
1: নহব কিয় হোমিওর চিকিৎসায় মোক নতুন জীবন দিলে যে
0: তার মানে
1: মানে তো হল হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান
0: কি হয়
1: হেৰ নহয় কি যক্ষ্মা রোগ ধরা পেলোৱা মাতৃ শিশু তথা সাধারণ বহির্বিভাগ সুলভ সরকারী হারত ঔষধ প্রদান আর পরীক্ষার লগতে বিনামূলীয় পরামর্শ আর তোর যদি বিপিএল কার্ড আছে তেতিয়া হলে তো গাখিরতে মোহর খুঁটি
0: মানে
1: তোর কারণে সকল বিনামূলীয় আর জ্যেষ্ঠ নাগরিকর বাবে 50% রেহাই
0: তেতিয়া হলে ফুটনি মরাটো তোর এক্তিয়ার
2: হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান ভেটাপাড়া গুৱাহাটী
3: বিশেষ লোক আদালত সমাধান সমারোহ মহানগর উচ্চতম ন্যায়ালয়ের বিচারাধীন গোচর সমূহের ক্ষিপ্র আর ফলপ্রসূ সমাধানের সমাধান সমারোহ শীর্ষক বিশেষ লোক আদালত আয়োজন করা হয়েছে 21, 22 আর 23 আগস্টত অনুষ্ঠিত হবলগিয়া এই লোক আদালতত অংশ লোবলে ইচ্ছুক গোচরের পক্ষ সমূহক সংশ্লিষ্ট জেলা আইন সেবা প্রাধিকরণের কার্যালয় অথবা অসম রাজ্যিক আইন সেবা প্রাধিকরণের কার্যালয়ত যোগাযোগ করবলে অনুরোধ করা হল।
4: গীতিমালিকা অনুষ্ঠানের শেষত এইবার শুনো আহক হেমন্ত দত্তর কথাৰে ৰাজেন গোহাঁইৰ কণ্ঠত এই গীতটি।

স্বর্ণ ধর যেটা নীলক্ষর বাকত পড়িল দুলাই কন্দারী কইছি তুমি মোর অভয়াগর মই পশ্চিম উত্তর দক্ষিণ একো ৰাতি না দিন জলত আছো না বামত তেতিয়া দুলাই কৈছে সদাগর ধৈর্যই পরম বন্ধু ধরক গতি আপনি চিন্তা নক এই বোলে সাগরের মুড়া ইয়াত কি করি যদি উজ্জ্বল তরাটো দেখি আমি বামে থাকি দক্ষিণে গতি আপনি চিন্তা নক এই তর

টম্বু ঘর বিলাক দেখি রাজ্য আর কিছু পলাইছি এবার রামা আহি এই লঙ্কা স্বর্ণ আর কিছু মানে ভিবিয়নক কৈছি মহারাজ আপনি যা সমুদ্রের পাৰত এবার না নৌকা টম্বু ঘর বনাই নে রাম আহা দিয়ে আকো আহিল এই বুলি দেখি লাগে ভয়।

কাৰ্ডম লাকে আকাশবাণী গুহাটি মহাবাহু নীলি জোনা রোহাং বীরতার জুইঠা আসাম ক্যাবিনেট আলং আকিমি মিনিষ্টার আরপু পিনি কেপেক পন্থুজি আংরিংটো পাটমিক প্রেসিডেন্ট সাংপি দ্রৌপদী মুর্মু আফান নিউ দিল্লি আলং কাচিতং দামাফি মিনিষ্টার কে হয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা পুথত গুহাটি আলং সপি নাংপালি থুল বিজেপি সেন্ট্রাল আসংজা আহাম ফাং তুমপেন আর্ডি গেদো আমে কাংনি আফেসে মিনিষ্টার কে হয় আকিমি মিনিষ্টার আরপু কেপেক পঞ্জি আফান চি শিখল মিনিষ্টার কে হয় পেন আকিমি মিনিষ্টার আরপু কেপেক পঞ্জি আলো গভর্নর লক্ষ্মণ প্রসাদ

0: pen hem kom hem rei kapang thir jir thek ji aphan abangke ke mesen la pen kang thir jir bar pi bar so a hem chikim nang ji tangte nangli hem along la puson do ik loma avelang li putangte ki kim serak ji aphan bor I ik non
1: লাকে আকাশবাণী গুহাটি মহাবাহু আদন্থু পেনাপ কার্বি আজাই মেঘলং পেন কপি পিসি রড পার জুজিমা পিনি পেন চিথান মেঘ সিনা পেনাবু সিকা চিকলু নিফাই ফো ভমটারনি কার্বি আজাই মেঘলং পেন ফ্রাংসি বীরতার জুলং জি বীরতার জুলং দেডাফি সারলান্থি আর জুলং জি সারলান্থি আর জুলং দেডাফি লামজির আংডেং লং পেন কার্বি আংলং আর লু কিজুই কেলাং আক্রং পুপুথাক

0: কেন কলাবনানে বি সুবিধাকে হনে থাকা রোজা সবাই করদম আর আকাশবাণী গুহী কেন্দ্র সলাইগিরি বিবানগিরি আর গাছব বিবা থাকায় ফেমিলি আপনি খুলমাই বহদ আর অনায় যাস
1: গিবিয়ন সিনাইটি আবু সিনাইটি হইলা খনাসংবলীপুরা
0: আপনি মজাবাই মুশ্রী মানিক চন্দ্র বসুমতারী গামি হালংবাড়ি পোস্ট অফিস বাগডোবা গোরেশ্বর জেলা তামুলপুর
1: জায়গায় সে আবাদারী মহরের মূল দো আর আবাদ মনে খামানি মাবলানি জাগাজেন
0: আবাদ খামানি মনে লানা গিবিয়ন যাবে আবলা মেট্রিক উত্তীর্ণ উত্তীর্ণ যেবা খামানি দামানি গিয়ে যাবে এথিং কলেজও নাম থিশন এসে অসুবিধা মনে আপাতিং খামানি মনে না জানাইছে
1: বেশি বেশি ফরাইম
0: গ্রেজুয়েশন লাগবে জিগুজৌ গুজিস্নি মাইথায়
1: গুবই যা নারেন লেবু এবার খারজি মুখে গবা গবা জায়গায় গুবুন গুবুন মূল বুঝে যাই ইংরাজি লেমন হানে বুঝে জিনিস বড়রা খাইছে জায়গায় নারেন লেবু হানে বুঝে যাই যা খারজি হানে জানা লানি না খারজি আবাদক মাবলানিফ্রাই বরে বরে মানো লাজেন
0: খারজি লেবুক মানো খাওলানো জাহানো যাবে দফাং লাইফানী সুমখুর মাবক এসে মজা
1: মিথিঙ্গা
0: মিথিঙ্গা দফাং লাইফানী বিলাইরা সুমখুর মহর এই সুমখুর মজা মনে আর মজা মনে মানো সুমখুরা লেবুনি যেটু সুমখুর মহর বিসিন মজা মনে আর লেবু বিবার যেটু বারো এই লেবু বিবারনি সময়না এসে বারা দারায় গুবুন ফিতাই সামথানী করে বি যাবে গোলাপ মহর লেবুনি যার বিবারনি গাবা যাবে গোলাপ মহর সময়না নুই আর এখানে আমি লেবু কার্জিক আবাদ মানো হানো লানো জানাইছে
1: আর আবাদ মানো লানি গুবই থাকিয়ানো যাদ রান খামানি
0: রান খামানি
1: মাবলানিফ্রাই আবাদ মানো লান
0: লেবু কার্জিক বাগান হিসাবে খামানি মানো লাইন যাবে 2006 মাইথায় বি বছরনিফ্রাই আমি লেবু কার্জিক মানো লানাইছে বি আগল আমি গুবুন আবাদ দম থালি দম মালফক থালি দম 2006 মাইথায় তারমানে জিনিয়ালে মৈদের ফালু ফাইদ এই মৈদের ফালু ফাইনায় গাছব মালফক থালিখানো যাজুবলাইছে আপনিকেও বাগান দম মালফক দের বিঘাসে দম আর গবান লেবুনি মতো গবান জাত দ ঠিকানো বিদাও অঞ্চল নুনে যাই মজাম বিকম মাও বিনি যাবে জাতি লেবু না মো বি জাতি লেবুক মানে মজা মন আর বাজারফর মানে বিনি চাহিদা বারা জাগ্রাফর মজা মন
1: বেশিবাং সাহায্য আবাদ মতাই
0: আমি দাতো বে লেবু কার্জিয়া 2.5 বিঘা বেবাদি
1: নাকা গিবিয়ন বে আবাদ মানবা মাবাদি বিনি জলই এবার বেগরফর মাবাদি এবার মা রাহাজ বিনি গাইনাইনি যা মানে নেমখান্তি বরে মাবাদি বরে বরে মানে মাবনে যায়
0: বিনি থাকায় মজা হা নাঙ্গ মজা হা জি হায়া যাবে আমি হায়া যাবে দৈমা সেরাও পুথিমারি দৈমানি সেরাও ওখানে লেবু কাটজিন থাকায় মজা হা আর বিও গাইন থাকায় আমি গামিয়াও অঞ্চল বাই নাইনেছে নজর লেবুয়া সরি নিস মজা দজা থাকে নাই গামিও নুনেছে যে গবামনিও মজা লেবুয়ানো দো নখর নখর হালংবাড়ি জিনিস গামিও এনিফ্রাই আমি বিসরনিফ্রাই আমি লানা ফাইনেছে জলিকে লানা ফাইনেছে
1: বেগর লাবোয় না জলি
0: ফুল ফুলি অরনা থাকে আর গবাম ফুলি অরনা থাকে নখর নখর বিখন আমি গিবিও লানা ফাইনানি বিঘাসে গাইফাই বিঘাসে গাইনানি বিবাদিনে আমি হায়া দমলাই মজা হা দম এখানে আর উনো আমি আর বারাই দো 1.5 বিঘা আর বারাই বলো দা বারাইনানে আমি এখানে মাবাই থাকি মানে বাজারও দিহুনা হয় আর
1: নাকা গাইনিফ্রাই ফুলি গাইনিফ্রাই যাইফর রাহা লানো যায় যেরবাদি হাসারনি বাথা থাকে আজিকালও নয় হামা আর তো আজিকালও বিজ্ঞানী আদবজন গায়াবা আবাদ দিখানো এসে সহজ নয় গেলে নাকা ফুলিনিফ্রাই মাবাদি রাহা লাই ফেদেরনো ফলাও ফিথাই থাইনাইসিম এসে বুঝবেন নামা
0: ফুলিক গাইনায় মনসে ফুলিনিফ্রাই মনসে জিবা জিনই ফুট ডিস্টেন্স লাখিনানি গাই এনিফ্রাই মনসে লাইননিফ্রাই মনসে লাইনা লাগে জিবা ফুট লাখিনানি গাই আর গাইনানি গিবি বৈশাগুও গাইনাঙ্গ বৈশাগু গাইনানি বিনিফ্রাই 3 দান বারবা বিও হাসার হনাঙ্গ এসে এসে হাসার বানজাই গিবিও
1: मा हासार होनांगोन
0: बेयाव थानाय हासारफोरखौ हासारा मोनथाम रोखोमनि दङ गिबियाव दंफां

0: কামলা সকন গলাম যায় এই দমফং কার্জি দমফংকে থুংজিং লাখিন থাকে গসংনা হিসাবে লাখিন থাকে গন গাইনা হন গলাম যায় হখলা গাইনা হন গলাম যায় পে হখলা গাইনো লেবার লান গলাম যায়
1: উয়াখো বাইনো যায়
0: উয়াখো বাইনানি বাইন গলাম যায় আর লেবার লান গলাম যায় বি লেবার লানায়ও আর উয়া বাইনায়ও কমলাও 50 60 রাজা থাঙ্গ আর
1: বসর
0: বসর কে ফগাইনায়ও
1: আর
0: ফোর্স নিমা দং দং মুলি সারন গলাম যায়
1: বেফরবাদি রাহা লানাইনি সায়াও নোথামা বডি লাই
0: ইমফুনি মাদাও ইমফু থাইও কাজিয়াওবো ইমফু থাইও
1: মা ইমফু হনো বি
0: সাদা মাখি না সাদা ইমফু আর কুফুর কুফুর না কাইনে সাদা না বুমু ইনিফ্রাই গান্ধী ইমফু থাই মাই জি জাইকে জাই আর সুহি পগনা বুমু আছে সুহি ইমফু মানে অডলানো জাই আর ফিতাই থানানি বা দোকং থানানি অডলানো জানাই খাই বিসিকে মানে সুহি নানি সুপনানি জানাই আর লগিসি থাইও এই গুঞ্জির ইমফু থাই গুঞ্জির ইমফু জাবাই এই দমফং গুঞ্জে থানে বাইদিন খাবি খাইফা খাইফা অঞ্চল ইফু ইকে যাইব আর বিকে গুঞ্জে

প্রথমে শুনক আজির অনুষ্ঠান পরিচিতি। আজি নিশা 9:30 ডক্টর অনলাইন অনুষ্ঠানের অতিথি স্নায়ু শৈল্য চিকিৎসক ডক্টর অমৃত কুমার শইকীয়া। শ্রোতাসকলে অনুষ্ঠানটি ভাগ লোবলে আমালৈ ফোন করব পারে 03612662325 আর 03612661876 নম্বরত। অনুষ্ঠানটির আট ধরব হিমন্ত বার্মায়। 9:00 চিত্রগীত, সন্ধ্যা 6:10 কৃষিজগত অনুষ্ঠানত আত্মা আঁচনি আর অসমৰ আধুনিক কৃষি ব্যবস্থা, এই সন্দর্ভত এটি আলোচনাত ভাগ লব রাজীব কুমার ভূঁয়া আর মৌসুমী হাজরিকাই। অনুষ্ঠানটির আট ধরব মানবজ্যোতি দাসে, প্রযোজনা উৎপল বরার। 6:40 অম্বিকাগিরি রায় চৌধুরী রচিত এটি বৃন্দগান। 7:30 ভবেন রঞ্চন আর সঙ্গীবৃন্দর কণ্ঠত কার্বি গীত। 7:45 মালবিকা বরার কণ্ঠর আধুনিক গীত। নিশা 8:02 নতুন দিগন্ত অনুষ্ঠানত পরিবেশ আর উন্নয়ন, এই সন্দর্ভত এটি আলোচনাত ভাগ লব ডক্টর হিমান্ত কলিতা আর জয়ন্ত পাঠকে, আট ধরব কৃতাঞ্জলি বর্মনে, প্রযোজনা প্রবাল কুমার শর্মার। 8:30 আধুনিক গীতর অনুষ্ঠান। এটা শুনক কাইলৈৰ অনুষ্ঠান পরিচিতি। কাইলৈ পুৱা 9:20 লাইভ প্রভাতী তরঙ্গ, আগবঢ়াব হিমান্ত বার্মাই। নিশা 10:00 ডক্টর ভূপেন হাজরিকার জন্ম শতবর্ষ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান আমার প্রাণর ভূপেন হাজরিকা, পরিকল্পনা পরিবেশন আর প্রযোজনা ঋতুপর্ণ দাসর। নিশা 8:02 উপন্যাস পাঠ অনুষ্ঠানত জল পদুমর পাঞ্চর ধারাবাহিক পাঠর তৃতীয় খণ্ড শুনবলে পাব, রচনা দিলীপ ফুকনের, পাঠ আর প্রযোজনা ঋতুপর্ণ দাসর। সন্ধ্যা 6:10 কৃষিজগত অনুষ্ঠানত পরিবেশ রক্ষাত কৃষকর দায়িত্ব,

0: জেনারেটর হিসাবে আমার আবর্জনা ইত্যাদি লই আমার আলোচনা হবে। এই মিটিংখানত আমি সহকালী আহ্বান করেছি। এটা আমার কাজ হয়েছিল আমার যেটা ভারতের যেটো পরিবেশ দূষিত পরিবেশ সেটা দূর করার কারণে আমার বৃক্ষরোপণ করবো লাগা হয়েছে। আমি আমার জিপিএ অফিসেতে করিল আর আমার একটা অমৃত সরবরাহ আছে ইয়াতেও করিল। আমার প্রোগ্রামটা 1 তারিখের পর 5 তারিখলৈকে
1: বিশ্ব পরিবেশ দিবসের সঙ্গে সংগতি রাখি পরিবেশ সংরক্ষণ, সেউজীয় পরিবেশ গড় দিয়া আর সমাজত গছপুলি রোপণের প্রতি আগ্রহ সৃষ্টির লক্ষ্যে বঙ্গাইগাঁও সামাজিক বনানীকরণ উদ্যোগত মাতৃর বাবে এটা গছপুলি শীর্ষক গছপুলি রোপণ কার্যসূচীর আজি শুভারম্ভ করা হয়। বজালি জেলার সদর পাঠশালার সমীপর বীরবিরাট অনুষ্ঠিত এই অনুষ্ঠানত বিধানসভার অধ্যক্ষ রঞ্জিত কুমার দাসে এই বিশেষ কার্যসূচীর শুভারম্ভ করে। কেন্দ্রীয় সরকারের অভিলাষী আসনি স্বচ্ছ ভারত অভিযানের অংশ হিসাবে গোয়ালপাড়া জেলার জনস্বাস্থ্য কারিকরী বিভাগের গোয়ালপাড়া সংমণ্ডলে বিভিন্ন কার্যসূচী রূপায়ণ করেছে। এই কার্যসূচীর অংশ হিসাবে এবার জেলাখনের জিঞ্জিরাম নদী পরিষ্কার করার ব্যবস্থা গ্রহণ করেছে। স্বচ্ছ জিঞ্জিরাম সেউজ জিঞ্জিরাম এই কার্যসূচীর জড়িয়ে নগরখনের প্রাচীন নৈখনক পরিষ্কার পরিচ্ছন্ন করে তোলার পরিকল্পনা লওয়া হয়েছে। জেলা আয়ুক্ত প্রদীপ টিমু আর পশ্চিম গোয়ালপাড়া জেলার বিধায়ক পবিত্র রাভার উপস্থিতিত আজি সজাগতা সভা, গছপুলি রোপণ আর সাফাই অভিযানের জড়িয়ে স্বচ্ছ অভিযান কার্যসূচী রূপায়ণ করা হয়। পশ্চিম গোয়ালপাড়ার সমজিলা আয়ুক্ত নবজিৎ পাঠক আর জনস্বাস্থ্য কারিকরী বিভাগ গোয়ালপাড়া সংমণ্ডল কার্যবাহী অভিযন্তা প্রকাশ হালৈর লগতে বিভিন্ন বিভাগের বিষয়া কর্মচারীসকলে এই কার্যসূচীত অংশগ্রহণ করে। গোয়ালপাড়া জেলার ঐতিহাসিক জলাশয় উৰ্পদ বিলৰ সংরক্ষণ আর সৌন্দর্য বর্ধনের বাবে বন বিভাগের গোয়ালপাড়া সংমণ্ডলে বিলখনের কাষরীয় গাঁওসমূহক সামরি উৰ্পদ বিল ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত করে। রাইজর মাজত সজাগতা সৃষ্টির উদ্দেশ্যে আয়োজন করা এই প্রতিযোগিতাত আজি দুখনকৈ সেমিফাইনেল অনুষ্ঠিত হয়। কাইলৈ প্রতিযোগিতার ফাইনেল খেল অনুষ্ঠিত হব। এই ফাইনেল খেলত জেলা আয়ুক্ত প্রদীপ টিমু, জ্যেষ্ঠ আরক্ষী অধীক্ষক নবনীত মহন্ত, বিধায়ক টঙ্কেশ্বর রাভা, পবিত্র রাভা, বন সংমণ্ডল প্রাধিকারী জাস মরি স্বামীর আন কেবাগৰাকী লোক অতিথি হিসাবে উপস্থিত থাকিব। এতিয়া পরবর্তী বাতৰি শুনো জিন্তি ৰাণী ৰেকাৰ পৰা।
2: প্রধানমন্ত্রী সূর্যগড় উৎকর্ষ বটাত অসমে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় সামাজিক মাধ্যমযোগে এই কথা প্রকাশ করেছে। এই সন্মানে 2070 চনের ভিতর শূন্য কার্বন নির্গমনের লক্ষ্য পূরণের সংকল্পক অধিক শক্তিশালী করেছে বলে ডক্টর শর্মায় উল্লেখ করে। রাজ্যের বিকাশের গতি অধিক ত্বরান্বিত করবলৈ সেউজ আর নবীকরণযোগ্য শক্তির উৎস গ্রহণের ক্ষেত্রে রাজ্যখনের প্রতিশ্রুতি পুনের প্রতিফলিত হয়েছে বলে মন্তব্য করে। উল্লেখযোগ্য যে মধ্যমীয়া গ্রাহক রাজ্যসমূহের ভিতর প্রধানমন্ত্রী সূর্যগড় আসনির অধীন সর্বাধিক বিক্রেতা পঞ্জীয়নত প্রথম স্থান লাভ করার সর্বাধিক গ্রাহকের আবেদন আর সর্বাধিক বিতরণ কোম্পানি পরিদর্শনত দ্বিতীয় স্থান লাভ করেছে। তদুপরি সর্বাধিক সৌরশক্তি স্থাপনতো রাজ্যখনে তৃতীয় স্থান লাভ করবলৈ সমর্থ হয়েছে। গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ের পার্থিবজ্যোতি শইকীয়ার বিচারপীঠে আজি জুবিন গার্গর মৃত্যুর গোচরের মূল অভিযুক্ত সিদ্ধার্থ শর্মার জামিন আবেদনের শুনানি গ্রহণ করবলৈ অস্বীকার করে। ইপিনে অভিযুক্তগৰাকীৰ মহাবীর একুয়া নামৰ ব্যৱসায় প্রতিষ্ঠানটো জব্দ করবলৈ ফাস্ট্ৰেক্ট আদালতে দিয়া নির্দেশক প্রত্যাহ্বান জানাই চেতন ধীরাচৰিয়া নামৰ এজন লোকে উচ্চ ন্যায়ালয়ত দাখিল করা আবেদনখন সন্দৰ্ভতো আজি আদালতখনে শুনানি গ্রহণ করবলৈ অস্বীকার করে। আদালতে এই গোচর আর আবেদন অন্য আদালতলৈ হস্তান্তর করে। ওদালগুৰি জেলার ওৰাং আৰক্ষীয়ে মাদকদ্রব্য বিরোধী অভিযান চলাই আজি ধনশ্রী ঘাটৰ পৰা প্ৰায় 3 কুইণ্টল ভাং জব্দ করে। ওৰাং আৰক্ষী থানার ভারপ্রাপ্ত বিষয়া মনোজ কুমার দাসের নেতৃত্বত চলোৱা এই অভিযানত মাজবাটৰ পৰা বৰজিয়াৰ অভিমুখে আহি থকা এখন বাহনৰ পৰা ভাংখিনি জব্দ করা হয়। ঘটনা সন্দৰ্ভত আৰক্ষীয়ে ৰূপাজুলীৰ এজন সৰবৰাহকাৰীক আটক করে। ইপিনে কাছাৰ আৰক্ষীয়ে জিলাখনৰ বিভিন্ন ঠাইত মাদকদ্রব্য বিৰোধী অভিযান চলাই বুজন পৰিমাণৰ মাদকদ্রব্য জব্দ কৰিবলৈ সমৰ্থ হৈছে। আৰক্ষীয়ে উধাৰবন্দ আৰক্ষী থানাৰ অন্তৰ্গত এলেকাত অভিযান চলাই 8010টা বটল কডেইন, কফ চিৰাপ আৰু প্ৰায় 150 পেকেট টেবলেট জব্দ কৰে। ঘটনা সংক্ৰান্তত গ্যাছুদ্দিন লস্কৰ নামৰ এজন ট্ৰাক চালকক আটক কৰা হৈছে। কালাইন থানাৰ দিগৰখাল অঞ্চলত চলোৱা অভিযানত আৰক্ষীয়ে এখন ট্ৰাকৰ পৰা 14টা চাবোনৰ বাকচত কঢ়িয়াই অনা প্ৰায় 170 গ্ৰাম হেৰইন সহ এজন লোকক আটক কৰে। আৰক্ষীয়ে শিলচৰৰ ফাটক বজাৰ, ৰেলৱে ষ্টেচন আৰু সোনাই বজাৰতো অভিযান চলাই বুজন পৰিমাণৰ মাদকদ্ৰব্য জব্দ কৰে। দেশজুৰি চলি থকা যক্ষ্মামুক্ত ভাৰত অভিযানৰ অংশ হিচাপে আজি মৰিগাঁও জিলাত তিৱা স্বায়ত্তশাসিত পৰিষদৰ উদ্যোগত নিক্ষয় মিত্ৰ পদক্ষেপৰ অধীনত 75 গৰাকী যক্ষ্মা ৰোগীৰ মাজত পুষ্টিকৰ খাদ্যৰ টোপোলা বিতৰণ কৰা হয়। যক্ষ্মা ৰোগ নিৰাময়ৰ ক্ষেত্ৰত ঔষধৰ সমানে উন্নত পুষ্টিৰ প্ৰয়োজন।

কমলা মিশ্র আর সঙ্গী সকলে গোয়া বনরিয়া ফুল ছবিখনের গীতটি শুনিলে। শ্রোতাকলে চিত্রগীত শুনিছে আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহৰ। অনুষ্ঠানত এবাৰ মুক্তি ছবিখনৰ এটি গীত গীতি গাইছে সুমন কল্যাণপুৰে। গীতৰ কথা নুরুল হকৰ, সংগীত জিতু তপনৰ।

সুমন কল্যাণপুর আর সঙ্গীবৃন্দর কণ্ঠত হে আছিল মুক্তি ছবির গীত। প্রিয় শ্রোতা, আজি নিশা 9:30 ডক্টর অনলাইন অনুষ্ঠানের অতিথি স্নায়ু শৈল্য চিকিৎসক ডক্টর অমৃত কুমার শইকীয়া। শ্রোতাসকলে তেখেতের সঙ্গে পোনপটিয়াকৈ কথা পাতিবলৈ অনুষ্ঠান চলি থকা সময়ত আমালৈ ফোন করিব।